নানক আজ আপনি হরতা কে পারাবার আপ রাইসা কি ব্রত রাইমা এক নগলি দন্দিরিয়া এক তরি চড়ে দিশিয়া আপ রাই করে আপ কো কে সুকরি।